0: চায়কের বাগান মোরে ধনী, কেনে যাব ছাড়ে কে আসা, সাহাবিয়ানে রয়ে কল গাড়ি মে চা পাইকে, সাহাবিয়ানে রয়ে কল গাড়ি মে চা পাইকে, ঘর বাড়ি চড়ে আইলি বাগানে কাম করতেলে, সোনা রূপা পাতেলে সাহাব গেল বিদেশে ছড়ি মরে ধনি, কেনে যাব ছড়ে কে ঘরি।
1: আর কি গাব জানা?
2: ঝুমুর গান।
0: আকোড়া বন্দনা বেজ নারী মদনে চুমর লাগল বাড়ি।

যক নবসালে অসমতে মগনিয়া হব। আমি অসমীয়া নহওঁ দুখীয়া বুলি সান্তনা লোভিলে নহব।

0: সিদ্ধান্ত কাশ্যপৰ কণ্ঠৰ আধুনিক গীত শুনিলে। এইখিনিতে আগবঢ়াইছোঁ এটি কবিতা আবৃত্তি। আবৃত্তি কৰিছে হৃদি সাৱৰাই।
1: নমস্কাৰ, মই হৃদি সাৱৰা, আৰু আজ মই আপ সবিকে সমক্ষ এক কবিতা প্ৰস্তুত কৰিব যা ৰহী হোঁ। কবিতা কা নাম মেৰা নগাঁও আৰু কবি হামাৰে আদৰণীয় শিক্ষক শ্ৰী সঞ্জয় শাহ। অসম কি ধৰতী কা সুন্দৰ নগৰ, নগাঁও হে সবকা প্যাৰা ঘৰ। হৰিয়ালী, সংস্কৃতি আৰু সন্মান বঢ়া ৰহা হে আপনি নই পহচান। শিক্ষা কে ক্ষেত্ৰ মে বঢ়ে কদম, জ্ঞান কা দীপ জলায় হর দম। বিদ্যালয়ো মে গুঞ্জে স্বর, উজ্জ্বল হো রহা হে হর ঘর। সড়কো কা জাল বিছা হে নয়া, যাতায়াত নে রূপ লিয়া ভালা। গাঁও আর শহর জুড়ে হে সাথ, প্রগতি পর রহি হে দিন আর রাত। কৃষি মে আয়ে নয় বিচার, কিসানো কা বড়া হে সৎকার। নয় তকনিক আর বেহতর জ্ঞান, বনা রহা হে সমৃদ্ধ কিসান। স্বাস্থ্য সেবায়ে হুই মজবুত, জন জন কো মিল রহি হে ছুট। অস্পতাল আর নয় সুবিধায়ে জীবন মে খুশিয়া ভর লায়ে। খেল কলা আর ব্যাপার মে ভি নগাঁও বড় রহা হে আগে সভি। হর ক্ষেত্র মে তিক্তা পরিবর্তন, বিকাশ বনা হে ইসকা আভূষণ। আও মিলকর করে ইয়া কাম, বড়ায় আপনে নগাঁও কা নাম। স্বচ্ছ সুন্দর আর হো মহান, ইহি হে হম সবকা অরমান। জয় আসাম, জয় নগাঁও। ধন্যবাদ।
0: হৃদি সাৱৰাৰ কবিতা আবৃত্তি শুনিলে। এবাৰ শুনাবলৈ লৈছোঁ যন্ত্ৰ সংগীতৰ অনুষ্ঠান। অংশগ্ৰহণ কৰিছে খ্ৰাইষ্টজ্যোতি স্কুলৰ ছাত্ৰ ক্ৰমে সিদ্ধান্ত কাশ্যপ, দিশান্ত দিবং বৰা, চাহৰাণ হাজৰিকা, বৰ্ণিল কাকতি আৰু অংকুৰণ আদিত্য কাকতিয়ে।